শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। চীন সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা আঞ্চলিক উদ্বেগের জন্ম দিয়েছে। বেইজিং জোর দিয়ে বলছে যে এই পরীক্ষা আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে জানানো হয়েছিল। চীনের নৌবাহিনী জানিয়েছে যে সোমবার বিকেলে তাদের পারমাণবিক সাবমেরিন থেকে একটি ডামি ওয়ারহেডযুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। নৌবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পতিত হয়েছে, তবে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির অধিভুক্ত সংবাদপত্র গ্লোবাল টাইমস এক অনলাইন নিবন্ধে চীনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলছে যে এই পরীক্ষায় জুলং থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। নিবন্ধটিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে একটি সামরিক কুচকাওয়াজে এই মডেলটি উন্মোচন করা হয়েছিল এবং এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। এর অর্থ এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আওতায় আনতে সক্ষম। হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের মতে 1982 সালের পর এটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে চালানো প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে চালানো সর্বপ্রথম পরীক্ষা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই পরীক্ষাটি একটি নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম ছিল এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। তিনি বলেন, এই পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই জানানো হয়েছিল এবং এটি আন্তর্জাতিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক রীতির সাথে সংগতিপূর্ণ ছিল। উল্লেখ্য, এই পরীক্ষাটি জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের একটি প্রধান সংবাদপত্র জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোর মধ্যে একটি কাতারের এক সংস্থার মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কার বলে মনে হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা UKMTO এর আগে জানিয়েছিল যে হরমুজ প্রণালীর কাছে ওমানের জলসীমায় একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে, তবে সংস্থাটি জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও হরমুজ প্রণালীর কাছে 25 জুন একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয় এবং এরপর 27 জুন একটি ট্যাঙ্কারের উপর হামলা চালানো হয়। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরেই এই হামলাগুলো চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজগুলোতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের রাডার সাইট, ড্রোন মজুত কেন্দ্র এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা করার ঘোষণা দিয়েছে, যার ফলে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। জাপানে অবস্থিত ইউক্রেনীয় চেম্বার অফ কমার্স জাপানে বেসামরিক ব্যবহারের জন্য ইউক্রেনের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি আদান প্রদানের লক্ষ্যে একটি সহযোগিতামূলক কাঠামো চালু করেছে। জাপানে বসবাসকারী ইউক্রেনীয় এবং অন্যান্যের দ্বারা এই চেম্বারটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাপান ইউক্রেন ড্রোন ক্লাস্টার নামের এই প্ল্যাটফর্মটি নিয়ে সোমবার টোকিওতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়ার অব্যাহত আগ্রাসনের মাঝে ইউক্রেন এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং সীমিত GPS সংযোগ সত্ত্বেও ড্রোন পরিচালনা করতে সক্ষম। ধারণা করা হয়, জাপানে দুর্যোগ মোকাবেলা এবং রসদ সরবরাহের ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি কার্যকর হবে। এই ক্লাস্টারটি উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। চেম্বারটি জানিয়েছে যে ইতোমধ্যে 4টি জাপানি সংস্থা এতে অংশ নিতে প্রস্তুত।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মহাকাশ এজেন্সি তরিফুনে নামের একটি গ্রহাণুর ছবি প্রকাশ করেছে, যা একটি অনুসন্ধান যান এর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ধারণ করেছে। জাপানের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6:30 হায়াবুসা 2 মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 10 কোটি কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতিতে গ্রহাণুটির পাশ দিয়ে উড়ে যায়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা সোমবার এক সংবাদ সম্মেলনে ছবিগুলো জনসমক্ষে প্রকাশ করে। হায়াবুসা 2 তরিফুনের সবচেয়ে কাছে আসার 1 সেকেন্ড আগে তোলা একটি ছবিতে তুষার মানব আকৃতির গ্রহাণুটিকে দেখা যায়, যার পৃষ্ঠে অনেক পাথর রয়েছে। জাক্সা পৃষ্ঠ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম একটি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রের সাহায্যেও গ্রহাণুটি পর্যবেক্ষণে সফল হয়েছে। এজেন্সিটি জানায় তারা অনুসন্ধান যানটি থেকে প্রাপ্ত সমস্ত তথ্য পৃথিবীতে প্রেরণ করবে। রিউগু গ্রহাণু থেকে সংগৃহীত বালি ও অন্যান্য নমুনা সম্বলিত একটি ক্যাপসুল 2020 সালে সরবরাহের পর হায়াবুসা 2 বর্ধিত মিশনের অংশ হচ্ছে এই পাশ দিয়ে উড়ে যাওয়া। অনুসন্ধান যানটি 2031 সালে তার চূড়ান্ত লক্ষ্য ধরা গ্রহাণুতে

0: পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাপানে প্রধানত কৃষিকাজে নিযুক্ত মানুষের সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে, যা কৃষিবিদদের ক্রমবর্ধমান বার্ধক্যকে প্রতিফলিত করছে। কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানত কৃষিকাজে নিযুক্ত ব্যক্তির সংখ্যা ছিল 9,86,600। এটি এক বছর আগের তুলনায় 4.8% হ্রাস ছিল এবং তুলনামূলক তথ্য রাখা শুরু হওয়া 1985 সালের পর এই প্রথমবার সংখ্যাটি 10 লাখের নিচে নেমে আসলো। এই ধরনের কর্মীর সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যাওয়া 2010 সালের তুলনায় এই সংখ্যা 50%-এরও বেশি কমে গেছে। বয়স অনুযায়ী ভাগ করলে 75 বছর বা তার বেশি বয়সী কর্মীরা মোট সংখ্যার 35.3%, এরপর 70 থেকে 74 বছর বয়সীরা 21.2% এবং 65 থেকে 69 বছর বয়সীরা 13.7%। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একক কৃষকের সংখ্যা হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকবে কারণ তাদের মধ্যে অনেকেই বয়স্ক। তারা আরও বলছেন যে জাপানের কৃষি উৎপাদন সক্ষমতার হ্রাস রোধ করার প্রচেষ্টায় তারা বৃহত্তর পরিসরে কৃষি জমি একত্রীকরণ এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে সমর্থন করতে চান।
1: এনএসকিউ ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।